0: শুনিলে কতটি ভক্তিগীত। ভক্তিগীতের কার্যক্রম বন্দনা এইটি শেষ হল আকাশবাণী সম্বলপুর। শুনন্তু আজির ভাবনা উপস্থাপনা শিবানী লাল।
1: কৌশি দেশের অধিবাসী মানক রীতিনীতি আচার ব্যবহারের মূল সে আদর্শ এবং মূল্যবোধ মধ্যে নিহিত থাকে, যা সেই জাতি ঐতিহাসিক দৃষ্টিকোণর যত্ন সহকারে সজাই রাখিথায়ে। সেই আদর্শ এবং মূল্যবোধ গুড়িক সেই জাতির আচার ব্যবহার চালিচলন মনোভাব মধ্যে প্রকাশ লাভ করে। এসবু হল জাতির সাংস্কৃতিক ঐতিহ্যর প্রতিফলন। কেউ আবাহমান কালর ভারতবর্ষ সমগ্র বিশ্বক শান্তি এবং ভ্রাতৃত্বর বার্তা দিয়ে আসুছি। ভারতীয় সংস্কৃতি শাশ্বত সত্য উপরে আধারিত। রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে ভারতের উত্থান পতন ঘটিছি, কিন্তু ভারতীয় সংস্কৃতির প্রাণ প্রাচুর্য যোগ তাহা সেপরি অতুট এবং প্রাণবন্ত হয়ে রয়েছে। ইতিহাসের নানাবিধ উত্থান পতনর আবর্ত মধ্যে পড়ি মধ্য ভারতীয় সংস্কৃতি বঞ্চি রয়েছে এবং নিজের মূলনীতিক অক্ষুণ্ণ রাখিপারিছি। এই বিশাল উপমহাদেশের বিভিন্ন প্রান্তরে বিভিন্ন ধরনের জীবনযাপন প্রণালী অনুসৃত হলে মধ্যে কাশ্মীর ঠার কন্যাকুমারী পর্যন্ত সমস্ত অধিবাসী তাঙ্কর সংস্কৃতির মৌলিক বৈশিষ্ট্য হল আধ্যাত্মিকতা। ভারতীয় সংস্কৃতি হৃদয়ের জাত, যদ্বারা সে কহিবাকু চাহিছন্তি যে ভগবত প্রেম এবং ভগবানঙ্ক সমগ্র সৃষ্টিকু ভল পাইবা ভারতীয় সংস্কৃতির মৌলিক বৈশিষ্ট্য। ভারতীয় সংস্কৃতির আধ্যাত্মিক মূল্যবোধর স্থান সমস্ত বস্তুবাদী বিচারের ঊর্ধ্বরে এবং ভারতীয় মানঙ্কর বিশ্বাস হল অতীন্দ্রিয়। সংস্কৃতি শব্দর সঠিক সংজ্ঞা নির্ধারণ সম্ভব নুহে। জীবনর সমস্ত ক্ষেত্রে সমস্ত কর্মক নিখুণ বা ত্রুটিশূন্য করিবার অভিপ্সা হল সংস্কৃতি। ভারতীয় সংস্কৃতি তার নিজস্ব বৈশিষ্ট্যক যুগ যুগ ধরে অক্ষুণ্ণ রাখিপারিছি। তথাপি বৈদেশিক সংস্কৃতি ভারতের তটভূমিক আসি স্পর্শ করেছি, সেথিপ্রতি বিমুখ রহিনা। পর উপকার পুণ্যায় পাপায় পরপীড়নায় সত্যম বদ ধর্মম চর ইত্যাদি নীতি উপরে ভারতীয় সংস্কৃতির বিশ্বাস রয়েছে। ভারতীয় সংস্কৃতি পশুত্ব দূর করে জীবনরে ভগবানঙ্ক সমীপবর্তী হওয়া বার্তা দিয়ে। সংস্কৃতি দুই প্রকার কাম করে, অনাবনা আবর্জনা সফা করা, মঞ্জি রোপণ করা। ভারতীয় সংস্কৃতির মহানতা দেশর চরিত্র এবং উন্নতি বিধান পাই একান্ত অপরিহার্য। ভারতীয় সংস্কৃতির আউ এক বৈশিষ্ট্য হল ঈশা বাস্যম ইদম সর্বম, সমস্ত ব্রহ্মাণ্ড ঈশ্বরময়। এহা আধ্যাত্মিকতার মূলদুয়া অটে। অন্য এক বৈশিষ্ট্য হল বসুধৈব কুটুম্বকম। ভারতীয় সংস্কৃতির আউ গোটিয়ে বৈশিষ্ট্য হল একম সৎ বিপ্রা বহুধা বদন্তি। আধ্যাত্মিকতা কৌশি নাম নুহে, বুদ্ধির সবুবলে লক্ষ্য থাকে, প্রাপ্তির তৃষ্ণা থাকে। কিন্তু আধ্যাত্মিকতা বা স্পিরিচুয়ালিটি এক উপলব্ধি অটে। আধ্যাত্মিকতা আম ভিতরে দৈবত্বর স্মরণ করায়। মানুষ আধ্যাত্মিকতা বলরে মায়ারু দেবত্ব আড়কু যায়, প্রবৃত্তির নিবৃত্তি আড়কু অগ্রসর হুয়ে। ভারতীয় সংস্কৃতি ও আধ্যাত্মিকতার ঐক্য দ্বারা হি অক্ষুণ্ণ রহিপারিছি। আধুনিক যুগরে গ্লোবালাইজেসন স্বাগতযোগ্য, কিন্তু আমার আধ্যাত্মিকতা এবং সংস্কৃতির সুরক্ষা ও রক্ষণাবেক্ষণ নিহতি ভাবে অপরিহার্য। সমগ্র বিশ্বরে গোটিয়ে জাতি অছি মানব জাতি, গোটিয়ে ধর্ম অছি প্রেমর ধর্ম, এবং গোটিয়ে ভগবান যে কি সর্বব্যাপী এবং সর্বশক্তিমান।
0: শুনিলে আজির ভাবনা উপস্থাপনা শিবানী লাল।

সকাল 17 বাজে 10 মিনিটের স্বাস্থ্য সূচনা আজ এথেরে শুনবে আর্থ্রাইটিস র হোমিওপ্যাথি চিকিৎসা এ সম্পর্কে কইছন্তে ডাক্তার বনানী স্বয়ং। সকাল 17 বাজে 35 মিনিটে স্বভাবকবি গঙ্গাধর মেহেরঙ্ক কৃতি আধারিত সঙ্গীতর কার্যক্রম গঙ্গাধর সঙ্গীত। আজ এথেরে শুনবে তপস্বিনীর 15তম ভাগ, রচনা প্রযোজনা ও উপস্থাপনা প্রদীপ্ত কুমার শ্রীচন্দন, সঙ্গীত প্রভুদত্ত প্রধান। সকাল 17:50 সম্বলপুরী গীত শুনবে কণ্ঠশিল্পী শ্রীরাম লোহরা। সম্বলপুরী গীতর কার্যক্রম সকাল 8:30 কণ্ঠশিল্পী রবীন্দ্র পণ্ডা, মদন বাগ ও গিরিশ চন্দ্র সাহু। সকাল 8:45 সুগম সঙ্গীত কণ্ঠশিল্পী রোজালিন মহাপাত্র। দিন 11:05 ঢোল পারি বজা সম্বলপুরী গীতর কার্যক্রম কণ্ঠশিল্পী হলে কমল কুমারী বেহরা, চিন্তামণি সাহু। দিন 11:30 খোলা ঝরকা হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম। দিন 12:30 এনসিটি দ্বারা প্রায়োজিত কার্যক্রম শুণবে। দিন 1:05 সম্বলপুরী গীত শুণবে কণ্ঠশিল্পী রসিক ভোই, পবিত্র মোহন ডনসেনা এবং সূর্যমণি সাহু। দিন 1:20 ঘর সংসার কার্যক্রম এতে শুণবে গৃহলক্ষ্মী সদ্ভাবনা দিবস এ সম্পর্কে কহবে তনুশ্রী জেনা। দিন 2:45 হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম। দিন 3টায় কিষান সম্প্রদায়ের সামাজিক ও সাংস্কৃতিক জীবনধারা উপরে আধারিত কিষান ভাষার বিশেষ কার্যক্রম মাক্কা পুপু ঝকা ঝকা। অপরাহ্ন 4টায় শুণবে বিশেষ কার্যক্রম সন্দেশ টু সোলজার্স, রিলে করব আকাশবাণী দিল্লি কেন্দ্রর। সন্ধ্যা 5:02 লোকগীত কার্যক্রমের সঞ্চার শুণবে, পরিবেশন করছেন বসন্ত গণ্ড ও সাথী। এবং সন্ধ্যা 5:30 যুবাণী কার্যক্রম, এতে লন টেনিস খেলাড়ি রুক্মিণী মুন্ডা সহ সাক্ষাৎকার শুণবে। এটি আজ আম কেন্দ্রর প্রসারিত হওয়াকে থাকা কতক কার্যক্রম সম্পর্কিত সূচনা। আকাশবাণী সম্বলপুর আমার পরবর্তী কার্যক্রম শুণন্তু, রিলে করছু আকাশবাণী কটক কেন্দ্রর।

শ্রোতাবন্ধু, সাধারণ জ্বরকু কেবে হলে অবহেলা করা উচিত নহে। আম অঞ্চলরে বর্ষা দিনরে মুখ্যতঃ ম্যালেরিয়া জ্বর এবং ডেঙ্গু জ্বরর প্রভাব অধিক রহিথায়। সেথিপাই দরকার সতর্কতা সহিত সচেতনতা। ঘরে এবং ঘর চারিপাখরে পানি জমা হওয়াকে দিয়ন্তু নাহি, সেঠারে মশা বংশ বৃদ্ধি হেবার সম্ভাবনা অধিক রয়েছে। তেণু এভাবে স্থানগুলিকে তুরন্ত পরিষ্কার করন্তু। প্রতিদিন মশারি কিংবা কীটনাশক ঔষধ উপচারিত মশারি টানি শুয়ন্তু। গর্ভবতী এবং শিশু মানে মশারি ভিতরে যেপরি নিশ্চিত শোবে সেতিপ্রতি যত্নবান হন্তু। ঘর ভিতরে কীটনাশক ঔষধ সিঞ্চন পাই সিঞ্চন কর্মীকে সহযোগ করন্তু। সিঞ্চন স্থানকে তিন মাস পর্যন্ত লিপাপোছা করন্তু নাহিঁ। জ্বর হলে অতিশীঘ্র নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে ম্যালেরিয়া পাই রক্ত পরীক্ষা করন্তু। ম্যালেরিয়া জনা পড়লে ঔষধর পুরা মাত্রা সেবন করন্তু। এহা সমস্ত স্বাস্থ্য কেন্দ্রে মাগণারে উপলব্ধ। এয়া ছড়া জ্বর সহিত দেহ হাত ঘোড়া বিন্ধা ও গণ্ঠি দরজ হেবা ডেঙ্গু জ্বরর লক্ষণ হইপারে। কেতেক ক্ষেত্রে শরীরে লাল দাগ মধ্য দেখা যায়। এই সবু লক্ষণ দেখা গলে তুরন্ত নিকটস্থ স্বাস্থ্যকর্মী কিংবা ডাক্তারঙ্ক পরামর্শ নিয়ন্তু।